আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় সরকার পেট্রোল, ডিজেল এবং বিমান

0: আমদানি ETF এর বিশেষ অতিরিক্ত রপ্তানি শুল্কের হার সংশোধন করেছে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলির সুরক্ষার্থে ইরানের ওপর নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। শ্রীক্ষেত্র পুরী সহ দেশের বিভিন্ন স্থানে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনকে সঙ্গী করে মহাসমারোহে উদযাপিত হচ্ছে রথযাত্রা উৎসব। শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা আগামী রবিবার স্পেনের মুখোমুখি হবে। দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে আজ ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পে অনুমোদন দিয়েছে। ভারতে সেমিকন্ডাক্টর ডিজাইন ও উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে গতকাল মন্ত্রিসভা বৈঠকের পর নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। পাশাপাশি মন্ত্রিসভা 62,500 কোটি টাকা বাজেটের মোবাইল ফোন উৎপাদন প্রকল্প অনুমোদন করেছে। শ্রী বৈষ্ণব জানান, এই প্রকল্পটি আগামী 5 বছর ধরে বাস্তবায়িত হবে। তিনি বলেন, এই প্রকল্পের আওতায় দেশে মোবাইল ফোন উৎপাদন ক্ষেত্রে যোগ্য বিক্রয়ের উপর 2.25% থেকে 5% পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে। এর মাধ্যমে প্রায় 60,000 মানুষের জন্য প্রত্যক্ষ কর্মসংস্থানের আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাব সফরে যাবেন। হরিয়ানা জিন্দ রেল স্টেশনে জিন্দ শনিপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রার সূচনা করবেন তিনি। প্রধানমন্ত্রী একলব্য স্টেডিয়ামে প্রায় 14,700 কোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এরপর চণ্ডীগড়ে পৌঁছে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও সড়ক পরিকাঠামো সংক্রান্ত 6,600 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের কর্মসূচি রয়েছে তাঁর। জলন্ধরে শ্রী মোদী যোগাযোগ ব্যবস্থার উন্নতি, যাত্রী সুবিধার্থে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ পুনর্নির্মিত 75টি রেল স্টেশনের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। কেন্দ্রীয় সরকার পেট্রোল, ডিজেল এবং বিমান জ্বালানি ETF এর বিশেষ অতিরিক্ত রপ্তানি শুল্কের হার সংশোধন করেছে। ডিজেলের রপ্তানির ওপর শুল্ক বাড়িয়ে প্রতি লিটারে 15.50 টাকা করা হয়েছে। অন্যদিকে ETF এর রপ্তানি শুল্ক করা হয়েছে লিটার প্রতি 14.50 টাকা। এদিকে পেট্রোলের রপ্তানি শুল্ক কমিয়ে প্রতি লিটারে 2.50 টাকা নির্ধারিত হয়েছে। অর্থমন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী আজ থেকে এই নতুন হার কার্যকর হয়েছে। দেশের অভ্যন্তরীণ বাজারে পেট্রোল ও ডিজেলের উৎপাদন শুল্ক হারের কোনো পরিবর্তন করা হয়নি। উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় সংকটের প্রেক্ষিতে দেশীয় বাজারে পেট্রোল, ডিজেল এবং ETF এর সরবরাহ নিশ্চিত করতে চলতি বছরের 27 মার্চ এই বিশেষ অতিরিক্ত শুল্ক ধার্য করা হয়। ভারত ও ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক সর্বাত্মক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি CETA গতকাল কার্যকর হয়েছে। দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান থেকে সোনার গয়না, পানপাতা, কফি এবং চা রপ্তানির প্রথম চালান ব্রিটেনে পাঠানো হয়েছে। এই চুক্তির ফলে মূলত পাট, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশ, জুতো ও চামড়া জাতীয় সামগ্রী সহ একাধিক রপ্তানিযোগ্য পণ্য বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশ করতে পারবে। শেফেক্সিলের এক্সিকিউটিভ ডিরেক্টর দেবযানী রায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মেদিনীপুর এবং নদিয়ার করিমপুরের পান ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। রপ্তানির আগে গুণমান যাচাই করা হয়। ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি ব্রিটেনে ভারতীয় পানের বাজার বৃদ্ধিতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
1: পানটা প্রথম তো ফিল্ডের থেকে ফার্মাররা মার্কেটে নিয়ে আসে, তারপরে আমাদের ফার্মারদের সঙ্গে প্যাক আপ করা আছে, যারা ডাইরেক্ট এক্সপোর্টাররা ওখান থেকে পানটা নিয়ে এসে প্যাক হাউসে সমস্ত প্রসেস করে, প্রসেস করার পরে তারপরে ল্যাব এসে ওটাকে টেস্টিং করে এবং টেস্টিং করার স্যাম্পেল তোলে, সেটা স্যাম্পেলটা 5টা স্যাম্পেল তোলা হয় এবং সেখানে দেখা হয় সালমোনেলা আছে কি না। যদি সালমোনেলা না থাকে সেই রিপোর্টটা যখন আসে তারপরে আমরা হেলথ সার্টিফিকেট দিই। বেসিস অফ হেলথ সার্টিফিকেট দ্য কনসাইনমেন্টস অফ বিটেন লিভস আর অ্যালাউড ফর ইট।
0: উল্লেখ্য, ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি CETA কার্যকর হওয়ার পর প্রথম দিনেই $14 কোটি অর্থমূল্যের পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক NABARD চলতি অর্থবর্ষে পশ্চিমবঙ্গে কৃষি এবং ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রে প্রায় 4 লক্ষ কোটি টাকা ঋণ দানের লক্ষ্যমাত্রা নিয়েছে। কলকাতায় গতকাল NABARD-এর 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে সংস্থার পশ্চিমবঙ্গ আঞ্চলিক কার্যালয় চিফ জেনারেল ম্যানেজার PK ভরদ্বাজ কৃষি ও গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে গত 4.5 দশকে NABARD-এর গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তিনি মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীগুলির ভূমিকার উপর বিশেষ

0: গুরুত্ব দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ভারতীয় রিজার্ভ ব্যাংকের আঞ্চলিক অধিকর্তা সুধাংশু প্রসাদ নাবার্ডের 45 বছরের গৌরবময় যাত্রার জন্য অভিনন্দন জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলির সুরক্ষার্থে ইরানের ওপর নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেনা জানিয়েছে তেহরানে যাতে জাহাজগুলির ওপর হামলা চালাতে না পারে, সেই লক্ষ্যেই একাধিক স্থানে আঘাত হানা হয়েছে। তেহরানকে দুর্বল করতে এই ধরনের হামলা আরও চালানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান এক মার্কিন মহিলাকে মুক্তি দিয়েছে বলেও দাবি করেছেন তিনি। এদিকে খর্ক দ্বীপের কাছে ইরানের একটি ভেসেলকে অচল করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনা। পাল্টা তেহরানও দাবি করেছে বাহরিন ও কুয়েতে মার্কিন সেনা ছাউনি লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে, ইরানে সচল করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই কোনো আলোচনায় বসা হচ্ছে না বলে জানিয়েছে ইরান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেরোহি কোরেৎস্কিকে সে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। মাত্র এক বছর দায়িত্ব পালনের পর এই সপ্তাহে জেলেনস্কি প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিদেঙ্কোকে তার পদ থেকে সরিয়ে রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি নাফতোগাজের প্রধান সেরোহি কোরেৎস্কিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল এবং বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ গতকাল বেলজিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য গোলটেবিল বৈঠকে অংশ নেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর এই বৈঠকে জন্য প্রশংসা করেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, ভারত ও ইউরোপের মধ্যে অংশীদারিত্বে যে পারস্পরিক আস্থা ও স্বাচ্ছন্দ্যবোধ গড়ে উঠেছে, ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে তা আরও জোরদার হবে। প্রভু জগন্নাথ দেবের আজ রথযাত্রা। বলভদ্র ও দেবী সুভদ্রাকে সঙ্গে নিয়ে রথে চড়ে জগন্নাথ দেব যাবেন মাসির বাড়ি। নদিন তারা সেখানেই থাকবেন। ওড়িশার পুরী, পশ্চিমবঙ্গের হুগলির মাহেশ, গুপ্তিপাড়া, পূর্ব মেদিনীপুরের মহিষাদল, হাওড়ার আন্দুল, বাঁকুড়ার বিষ্ণুপুর, নদিয়ার মায়াপুরের ইস্কন, কলকাতার ইস্কনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রথযাত্রার আয়োজন চলছে। পুরীতে সেজে উঠেছে তিনটি রথ, নন্দীঘোষ, তালধ্বজ এবং দর্পদলন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মধ্য কলকাতার অ্যালবার্ট রোডে আজ বেলা 12টা নাগাদ ইস্কনের রথযাত্রার সূচনা করবেন। বিকেলে পূর্ব মেদিনীপুরের মেছেদায় ইস্কনের রথযাত্রায় যোগ দেবেন তিনি। এদিকে রথযাত্রার উৎসবের আবহে আজ শহরের রাজপথে দেখা যাবে এক অভিনব ট্রাম যাত্রা। রথের সাজে সজ্জিত ট্রামে চড়ে শহরে ঘুরবেন জগন্নাথ বলরাম সুভদ্রা। গড়িয়াহাট থেকে ধর্মতলা পর্যন্ত এই বিশেষ ট্রাম যাত্রার উদ্বোধন করবেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। একটি প্রতিবেদন।
1: বিগত সরকারের আমলে কার্যত উঠে যেতে বসেছিল ট্রাম। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর পরিবেশ বান্ধব গণপরিবহনের গুরুত্বপূর্ণ মাধ্যম ট্রামের পুনরুজ্জীবনের জন্য বিশেষ নজর দিয়েছে। বন্ধ হয়ে থাকা ট্রাম রুটগুলি চালু করার পাশাপাশি দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত আধুনিক ট্রাম চালানোর জন্য ইতিমধ্যেই রাইটসকে সমীক্ষার দায়িত্ব দিয়েছে পরিবহন দপ্তর। এই আবহে ট্রাম নিয়ে সচেতনতা বাড়াতেই ট্রাম রথযাত্রার আয়োজন করেছে কলকাতা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। ট্রামে চড়ে শহরে ঘুরবেন জগন্নাথ বলরাম সুভদ্রা, সঙ্গে থাকবে মিষ্টিমুখ, জিলিপি, পাঁপড় ভাজাও। রথের রশিতে টান পড়ার সঙ্গে সঙ্গে শহরের ঐতিহ্যের প্রতীক ট্রামেও নতুন প্রাণ সঞ্চার ঘটবে বলে আশা উদ্যোক্তাদের। সুমন মুখোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রথযাত্রা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা আগামী রবিবার স্পেনের মুখোমুখি হবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 5:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভায় 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পের অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় সরকার পেট্রোল, ডিজেল এবং বিমান জ্বালানি ETF এর বিশেষ অতিরিক্ত রপ্তানি শুল্কের হার সংশোধন করেছে। আজ প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। শ্রীক্ষেত্র পুরী সহ দেশের বিভিন্ন স্থানে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনকে সঙ্গী করে মহাসমারোহে উদযাপিত হবে রথযাত্রা উৎসব। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
2: यो आकाशवाणी खरसाङ हो, प्रादेशिक समाचार सीमा क्षेत्रीबाट सुन्नुहोस्। राष्ट्रपति द्रौपदी मुर्मूले जगन्नाथ रथ यात्राको अवसरमा देश र विदेश

0: यो प्रसारण हो आकाशवाणी खरसाङ केन्द्रको एफएम 103.5 मेगाहर्जको ध्वनि तरङ्गमा र अब कार्यक्रम स्वर माधुरीको प्रस्तुतिपछि अब सुन्नुहोस् पद्मश्री अशोक कुमार रोयसँगको अन्तर्वार्ता।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ির একটি বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিশেষ পর্ব মানে আপনারা জানেন যে বিশেষ কোনো অতিথি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে যান এবং সেই বিশেষ অতিথির জীবন যাপন এবং তার যে সমগ্র জীবনের কিছু উপলব্ধি কিছু প্রাপ্তি সেই সম্পর্কে আমরা কথা বলে নিই, জেনে নিই এবং ভাগ করে নিই সকল কিছু। শ্রোতা বন্ধুরা সঙ্গে থাকুন, আজকে আমাদের সাথে রয়েছেন অশোক কুমার হালদার মহাশয়। কেন তিনি বিশেষ? কারণ তিনি সদ্য গত সপ্তাহে রাষ্ট্রপতি ভবন থেকে পেয়ে এলেন পদ্মশ্রী পুরস্কার। পদ্মশ্রী পুরস্কার অত্যন্ত সম্মানজনক এক পুরস্কার। এই পদ্মশ্রী এত বড় একটি যে সম্মান, সেটি পেতে গেলে যে মানুষের জীবন সংগ্রাম যাপন এবং তার সাথে অনেক রকম সাহিত্য চর্চা সব কিছু মিলে যায়, তেমনই একজন মানুষ পদ্মশ্রী অশোক কুমার হালদার। স্বাগত আপনাকে, আপনি আজকে আমাদের স্টুডিওতে এসেছেন, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। এবং আজকে আমরা যতক্ষণ কথা বলবো সে কথার মধ্যে দিয়ে জেনে নেব এত বড় একটি পুরস্কার প্রাপক হিসেবে আপনি আপনার জীবনের কতখানি সময় কিভাবে

0: দিয়েছেন এবং সমাজ, সাহিত্য, সংস্কৃতি, তার পরিবর্তন, তার বিবর্তন, এই সব কিছু নিয়ে আপনার ভাবনা, চিন্তা এবং সমগ্রভাবে আপনার জীবনের এক আলেখ্য।
1: নমস্কার আকাশবাণী শিলিগুড়ির সমস্ত শ্রোতা বিন্দুকে। আমি গত সপ্তাহে দিল্লি থেকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছি 2026 রাষ্ট্রপতি ভবন থেকে, রাষ্ট্রপতির হাত থেকে। তো এই সম্মানের পিছনে আমার দীর্ঘ 30 বৎসরের সংগ্রাম, মানুষের সমাজ জীবনে চেতনা বৃদ্ধির জন্য যে জ্ঞান প্রয়োজন, সেই জ্ঞান আমি হয়তো দিতে পেরেছি, যার কারণে ভারত সরকার আমাকে এই পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেছেন। তার জন্য ভারত সরকারকে আমার ধন্যবাদ, মোদিজিকে আমার ধন্যবাদ। আমি মনে করি কর্ম মানুষকে পৌঁছে দিতে পারে যদি লক্ষ্য ঠিক থাকে, শ্রদ্ধা ভক্তি কর্মের মধ্যে রেখে। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, ফলের আশা না করে যদি কর্ম করা যায় তাহলে মানুষ কোথায় পৌঁছে যাবে, টাইম উইল টেল হোয়াট উইল হ্যাপেন। অক্ষরং পরম ব্রহ্ম স্বভাবধাত্ম উচ্যতে, অক্ষর ব্রহ্ম মহাশূন্য থেকে আসে, এসে কবি মনের ভাবনা, চিন্তা, মনন, চিন্তন এবং চিন্তাধারার যে প্রবাহ, সেই প্রবাহ সাদা কাগজের উপরে কলম দ্বারা লিপিবদ্ধ করে। কখনো ছন্দের আকারে কাব্য ছন্দ হয়, আবার কখনো সাহিত্যের প্রকাশ পায়।
0: বাহ অশোকবাবু, খুব সুন্দরভাবে আপনি আমাদের যে আপনার জীবন এবং কর্মের ব্যাপারে যে শুরুটা করলেন তা অত্যন্ত মনোগ্রাহী, এবং আমার মনে হয় আমাদের শ্রোতা বন্ধুরা ভীষণ রকমভাবে এই বিষয় নিয়ে শুনবেন এবং তারা অত্যন্তভাবে বিষয়টিকে গ্রহণ করবেন। অশোকবাবু, আমরা আজকে এই যে একটি বড় উপলব্ধি আপনার জীবনে, অবশ্যই পদ্মসম্মান পেতে গেলে জীবনের অনেক বড় সাধনা করতে হয়, কিন্তু কোথাও তার তো একটি শুরু থাকে, সবকিছু একটি যে শুরু, সেই শুরুতে আপনার জীবন এবং জীবনের শুরুতে আপনার কর্ম এবং আপনার শিক্ষা, এই সকল কিছু সম্পর্কে যদি আপনি আমাদের শ্রোতা বন্ধুদেরকে জানান তবে আমার মনে হয় খুব উপকৃত হব আমরা সকলেই।
1: সবকিছুই সময়ের আঙিনায় থাকে। এই সম্বন্ধে আমি একটা ছোট্ট কবিতার মাধ্যমে দর্শক বন্ধুদের আমার অভিজ্ঞতা জানাতে চাই। কবিতার নাম সময়ের আঙিনা। সময়ের আঙিনায় সব কিছু পাক খায়, ভালো কিংবা মন্দ, তাতে কোনো ক্ষতি নাই। কাজের মধ্যে সময় সে কথা বলে যায়, সময় মানে না মানা, সময় চলতে থাকে থামে না, সে কথা যায় না জানা। সময়ের ঘরে সব কিছু থাকে অজানা, সময়ের আঙিনায় সব কিছু পাক খায়, ভালো কিংবা মন্দ, তাতে কোনো ক্ষতি নাই। কাজের মধ্যে সময় সে কথা বলে যায়। সময় মানুষকে সব কিছু দেয়, কিন্তু সময়কে কাজে লাগাতে হবে। কেমন কাজ, কোন সাধনা সফল হতে গেলে কি হবে, কর্মকে লক্ষ্য রেখে, কর্মে চড়াই উত্তরাই থাকে, সেখানে কোথাও যদি থেমে যায় সে থামলে চলবে না, এগিয়ে যেতে হবে। কোথাও নেমে গেল, অধোগতি হলো, হোক তাতে ক্ষতি নাই, আবার নতুন উদ্যম নিয়ে। সূর্য আকাশে ওঠে তখন দিন হয়, ভোর হয়, সকাল হয়, আবার সন্ধ্যাও হয়। তো এইরকমই মানুষের কর্মজীবনের ভিতরে উঠানামা আছে, তাতে মানুষকে সংযত মনে কর্ম করতে হবে। কর্ম করলে লক্ষ্য যদি ঠিক থাকে, কর্মের ফল হবে কি হবে না সেটা তো সময়ই বলবে। সেই জন্যে সময়ের আঙিনাতেই সব কিছু আছে। এই কবিতার মাধ্যমে আমি আমার জীবনের উপলব্ধিটা কিছুটা দর্শক বন্ধুদের হয়তো জানাতে পারলাম।
0: সত্যি একটি অনবদ্য সৃষ্টি, আপনার নিজের সৃষ্টি। আসলে আমরা যখন কিছু সৃষ্টি করি, সে কবিতা হোক কিংবা সাহিত্য হোক, তা একেবারেই আমাদের সন্তানের মতো। যেমন গর্ভস্থ শিশু ন মাস সযত্নে মাতৃগর্ভে লালিত হয়, তারপর সে ভূমিষ্ঠ হয়, ঠিক তেমনই আপনারই অনবদ্য সৃষ্টি আমার মনে হয়।

0: আপনি ভেতরে লালন করেছেন এবং এরপর সুন্দরভাবে কাগজে এটিকে লিখে নিজের অনুভূতিকে ব্যক্ত করেছেন। আর আমি জানতে চাইব এবার, এই যে আপনি সাহিত্য চর্চা এবং কবিতা নাটক সব কিছুর মধ্যে নিজেকে পরিব্যাপ্ত রেখেছেন, ঠিক ছোটবেলা থেকেই কি আপনার সেই ইচ্ছেগুলো ছিল যে আমি লেখালেখি করব, কিংবা সময় পেলে ছোট্ট কিছু লেখা, কোনো হয়তো পড়াশুনোর ফাঁকে কোনো কাগজের পেছনে কিছু একটু নিজের ভাব ব্যক্ত করা, এমন কি কিছু ছিল না? আপনি সময়ের কোনো একটি সঠিক জায়গা থেকে নিজের লেখালেখির বিষয়টি শুরু করেছিলেন?
1: ছোটবেলা থেকে একটা ভাবনা তো থেকেই যায়, সেই ভাবনাটা ধীরে ধীরে, একটা বীজ যদি মাটিতে পোঁতা যায় সেটা অঙ্কুরোদ্গম হয়, আলো বাতাস জল পেলে আস্তে আস্তে বড় হয়, বড় হয়ে তারপর ফল ফুল হয়। শুরু থেকে একটা ভাবনা থেকেই যায়, সেই ভাবনাটা লালন পালন করতে করতে একটা জায়গায় এসে পৌঁছায়, তখনই তার বহিঃপ্রকাশ ঘটে। ঠিক বীজের মতোই, কোনো ভাবনা, ভাবনা ছাড়া কোনো ফসল হয় না, বীজ না পুঁতলে গাছ হয় না, তদ্রূপ একটা থেকেই যায়, জানতে বা অজানতে।
0: আচ্ছা, আপনি লেখালেখিটা ঠিক কবে থেকে শুরু করলেন?
1: লেখালেখি আমি যখনই সময় পেয়েছি সেই সময়কে কাজে লাগিয়েছি, আমার ভাবনার বহির্দর্শন হয়েছে, বহির্দর্শনটাকে আমি অন্তরে নিয়েছি, তারপরে সেটা কলম কাগজের উপরে লিপিবদ্ধ করা হয়েছে।
0: আপনি কর্মসূত্রে কি কাজের সাথে যুক্ত ছিলেন?
1: আমি কর্মসূত্রে ভারতীয় রেলে চাকরি করতাম, সেই চাকরিটা আমাকে করতে হয়েছে 60 বৎসর পর্যন্ত। 2019 চাকরি থেকে অবসর নিয়েছি, তারপর থেকেই আমার এই লেখালেখিটা আরও বৃদ্ধি পেয়েছে। আগে থেকে আমি এই চিন্তন মনন একটা ধারাবাহিক পর্যায়ে ছিলই, পরপর ভাবনার ভেতরে অনেকগুলো বই লিখেছি, কিছু ইংরেজিতে বই আছে, কিছু বাংলায় বই আমার লেখা আছে, কবিতা গল্প এসব আমি লিখেছি, আর 3000-এর অধিক বিভিন্ন পত্রপত্রিকায় আমি আর্টিকেল লিখেছি, প্রকাশ পেয়েছে আর এখনও লিখছি, আর পুরস্কার পেলে একটা অনুপ্রেরণা বাড়ে, মানুষের চেতনা জ্ঞান যদি আমার এই লেখা থেকে হয় তাহলে আমার কর্ম সার্থক বলে আমি মনে করি। দীর্ঘ 30 বৎসর ধরে আমার এই সাধনা আজ পর্যন্ত চলছে, আমি যে কয়দিন বেঁচে থাকব সেটা আমার এই লেখার মধ্যে দিয়েই থাকবে।
0: জীবনে আপনি যখন লেখালেখি শুরু করেছিলেন ঠিক প্রথমে কি লিখেছিলেন?
1: প্রথমে আমি একটা ইংরেজি বই লিখেছিলাম, সার্চ আউট ট্রুথ ইন দ্য লাইট অফ নলেজ, ইংরেজি বই।
0: আচ্ছা,
1: সেটা দর্শন শাস্ত্রের উপরেই ছিল, সমাজ দর্শন, আত্মদর্শন, এটা জ্ঞান চেতনার একখানা বই, যে বইটা সমাজের মানুষকে অনুপ্রাণিত করেছে এটা আমার মনে হয়েছে।
0: আচ্ছা, এই যে আপনি আপনার কর্মজীবনে আপনি ভারতীয় রেলে কাজ করেছেন, সরকারি জায়গায় যদি আমরা কর্মরত হই তবে লেখালেখির ক্ষেত্রে কিছু আমরা যদি সেটিকে প্রকাশনা করতে চাই বা কিছু করতে চাই তবে কিছু হয়তো নিয়মকানুনের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। এই যে বললেন আপনি আপনার জীবনের প্রথম বই রচনা করেছেন, আপনার কি কোনো রকম বাধার সম্মুখীন হতে হয়েছিল?
1: না, আমি তো সরকারি কাজ দায়িত্ব নিয়ে করে আমার যে অবসর সময় সেই সময়টাকেই আমি লেখালেখির কাজটা করেছি, সেখানে কোনো বাধা বিঘ্নের প্রশ্নই নাই।
0: আচ্ছা, আপনার যে প্রথম বই সেটি প্রকাশ পেয়েছে?
1: হ্যাঁ, প্রকাশ হয়েছে।
0: আচ্ছা, এই যে শুরুতে আপনি লিখছেন ইংলিশ ইংরেজি বই, আপনি এটুকু আমাদেরকে বলুন যে কবিতা নাটক এই যে সকল ধারা রয়েছে লেখালেখির, আপনি যে সর্বত্রই প্রায় নিজের গুণকে ছড়িয়েছেন, তাহলে সেই যে লেখালেখির গুলো এতগুলো সময় দরকার, কর্মক্ষেত্রে একাধারে আপনি কাজ করছেন এবং তার সাথে রয়েছে আপনার লেখালেখির এই বিশাল সাম্রাজ্য আমরা বলতে পারি, তো সেটাকে কিভাবে সময়ের সাথে আপনি বিকল্প হিসেবে রেখেছিলেন, না কিভাবে সেটিকে প্রথম গুরুত্বপূর্ণভাবে আমি লিখব সেই উৎসাহটা নিয়েই লিখেছেন এবং সময় বের করে নিয়েছেন কাজের থেকে?
1: মানুষ যদি মনে করে যে আমাকে এটা করতে হবে, তাহলে তার

0: আমাদের ভাবনা তৈরি হয় এবং আমাদের বুদ্ধি তৈরি হয়। সেই সময় আপনার লেখালেখির চর্চাটা কি ছিল শৈশবে বা স্কুল জীবনে কিংবা কলেজ জীবনে?
1: সেই সময়ে অন্তর্দর্শনে ছিল ভাবনাটা।
0: আচ্ছা,
1: বহির্দর্শনে তার প্রকাশ ঘটেনি।
0: হুম হুম।
1: তখন বাইরের জগৎটাকে আমি খুব কাছ থেকে দেখেছি, যেমন সেই দর্শনটাকে আমি অন্তরে নিয়েছি, সেখানে সেটা লালন পালন করে সেখানে বড় হয়েছে। আর সময় যখন এসছে, সময়ই আমার এই প্রকাশটা হয়েছে।
0: আচ্ছা, আরেকটি কথা আপনার থেকে জানতে চাইব, পরিবারগত একটি বিষয় থাকে আমাদের, যা আমাদের ছোটবেলা থেকে বড় হওয়াকে ভীষণ রকমভাবে প্রভাবিত করে। এই পরিবার জীবন আপনার লেখায় কতখানি গুরুত্ব রেখেছে কিংবা প্রভাবিত করেছে?
1: পরিবার জীবনে আমার স্ত্রী পুত্র সবাই আমাকে সাহায্য করেছে। চাকরিটা আমি করতাম গুরুত্ব দিয়ে, তেমনি বাড়ির অন্যান্য কাজকর্ম আমার উপরে চাপিয়ে দেওয়া হয়নি, আমাকে আমার মতোই থাকতে দিয়েছে। এই বাড়ির সহযোগিতা না পেলে আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না।
0: তাহলে তো এটি একটি ভীষণ বড় সহযোগিতা বলতে পারেন। পরিবার পাশে না থাকলে বা এই সুযোগ বা সময় আপনাকে না দিলে কিন্তু এতটা ভাবে প্রস্ফুটিত হতে পারতো না আপনার লেখা।
1: হ্যাঁ, এটা একদম নিশ্চিত। বাড়ির সকলে, স্ত্রী পুত্র সবাই আমাকে সাহায্য করেছে, এখনো করছে।
0: আপনার লেখালেখি নিয়ে একটু বলুন।
1: লেখালেখি এই ভাবনাটা তত্রত্বং বুদ্ধি সংযোগ লভতে পূর্ব দেহিকাম, এই লেখালেখির ভাবনাটা থাকে অক্ষরং পরম ব্রহ্ম সাবধাত্মুচ্যতে ত্রিভি গুণময়ী ভাবে বৈরৌবিশ্বরমীতং জগত মৈতং নাভিজানাতি মামিভ্য পরমাপয়ম দৈবিহস্য গুণময়ী মৌমায়া দূরত্বয় মামিভ প্রপদন্তে মায়ামীতং তরন্তিতে। এই তিন গুণের মধ্যে জগৎ সংসার আছে, সেই জগৎ সংসারে মানুষের এক একটা মানুষের ভাবনা এক এক রকমের হয়। কেউ এখানে আসে আমি কর্ম করব তার বিনিময় চায়, কেউ ভাবে যে এখানে জীবনটা আমি আনন্দের মধ্যেই থাকব, এইভাবে তার ভাবনার কর্মটাও ওই দিকেই যায়। আবার কেউ ভাবে যে এখানে তো আমি কয়দিনের জন্য আছি, তারপরে তো এখানে থেকে চলেই যেতে হবে। সর্বধর্মাং পরিত্যাজ্য মামিকাং শরণাং ব্রজ অহং তাং সর্বাপভ্য মোক্ষস্য আমি মাসুচ। যদি এই মহাশূন্যকে, এই প্রকৃতির কাছে আমি নিজে আত্মসমর্পণ করি, তাহলে প্রকৃতি আমাকে পথ দেখিয়ে দিবেন যে কোন পথে গেলে তোমার মুক্তি হবে, কোন পথে তুমি আনন্দ পাবে, কোন পথে তোমার জীবন দর্শন পূর্ণ হবে, জীবন দর্শন তোমার কর্মজীবন পূর্ণ হবে। তো একটাই পথ, সেই পথ এই অক্ষরং পরম ব্রহ্ম সর্বধাত্মুচ্যতে। এই তোমার যদি অভ্যাস এই লেখালেখির ভিতরে থাকে, তাহলে সেই অক্ষরগুলোই পরম ব্রহ্ম রূপে প্রকাশ যুগে যুগে থাকবে, তুমি থাকবে না কিন্তু তোমার কর্মফল থেকে যাবে। এই আশা নিয়েই আমি আমার এই লেখালেখি শুরু করেছি। বিভিন্ন দিকে আমি যেমন কবিতা লিখেছি, গল্প, ছোট গল্প, প্রবন্ধ, নাটক, সব কিছুর ভিতরেই আমার এই লেখার একটা মানসিকতা রয়েছে, আর সেই অনুযায়ী আমি লিখি। যখন যেটা মনে হয় যে এটা এখন লিখলে ঠিক হবে, ঠিক তাই করি। আর সেই সঙ্গে 3000-এর অধিক আমি বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছি, এখনও লিখি। আর কবিতা, নাটক, গল্প, প্রবন্ধ এগুলোর ভিতরেই আমি বিরাজমান।
0: আচ্ছা, আপনার সাথে কথা বলে মনে হচ্ছে আপনার জীবনে আধ্যাত্মিকতা এবং জীবন দর্শন ভীষণ রকমভাবে কাজ করে, সেটি আপনার লেখাতেও কি সেই বিষয়গুলোই আসে? কোথাও ঘুরে ফিরে আমাদের জীবন দর্শন, কোথাও আধ্যাত্মিকতা, কিংবা কোথাও গীতার বাণী, যেমন আপনি আপনার শ্রীমুখ থেকে বলছেন, তো এই সকল কিছুই কি লেখার মধ্যে প্রভাবিত হয়?
1: হ্যাঁ, এটা ঠিকই বলছেন যে লেখা, যে যেমন, ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন যে যেমন খায় তার ঢেকুর সেই রকমই ওঠে। যার যেমন ভাবনা, কল্পনা, চিন্তা, সেই ধারাটাই তার প্রভাবিত হয় লেখার মধ্যে, সেটাই আসা সম্ভব, স্বাভাবিক।
0: তাহলে একটু কি আপনি আপনার কোনো বিশেষ পছন্দের কোনো কিছু, যেটি আপনি কবিতা আমাদের সাথে ভাগ করতে পারবেন এবং অবশ্যই আমাদের শ্রোতা ও দর্শক বন্ধুদের সাথে, সবার সাথে ভাগ করতে পারবেন, এমন কিছু যদি আপনি আমাদেরকে এই মুহূর্তে একটু শোনান? আমি দেখতে পাচ্ছি যে আপনি এখানে অনেক সম্ভার

0: নিয়ে বসেছেন, আসলে সমগ্র জীবনের এত কাজ কখনোই একটি মুহূর্তের মধ্যে আটকে রাখা সম্ভব হয় না, আর তিনি সেই সম্ভার নিয়ে আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। তার থেকে শুনে নেই তাহলে আপনার কণ্ঠে সুন্দর কিছু একটি লেখা যা আপনার মনের খুব কাছের।
1: জীবন তো চলমান থাকে, চলন্ত জীবন, জীবন এক চলন্ত নদীর ধারা, বয়ে যায় থামতে না যায় পারা, দিন রাত্রির মতো জীবনের হয় পালাক্রম, রাত্রির অন্ধকারে জীবনের হয় ভ্রম, জীবনের রহস্য সহসা অজ্ঞানের আধার আসতে পারে, জীবনে জ্ঞান এলে সে আধার কারে, দিন রাত্রির মতো জীবনের হয় পালাক্রম, রাত্রির অন্ধকারে জীবনের হয় ভ্রম, জীবনের জ্ঞান অজ্ঞান ধারা কোনটাকে থামাতে না যাই পারা, ছুটে চলে অনন্ত অভিমুখে, সেটা দুঃখে হোক কিংবা সুখে।
0: বাহ, চমৎকার আরও একটি লেখা আপনার থেকে শুনে নিলাম। এবার জানবো যে ঠিক যেই মুহূর্তে আপনার নাম ঘোষিত হলো পদ্মশ্রী পুরস্কারের জন্য, সেই সময়ের আপনার অনুভূতি এবং আপনার সাথে জড়িত সকল মানুষদের অনুভূতি কেমন ছিল?
1: 25 জানুয়ারি একটা ফোন এসেছিল হোম মিনিস্ট্রি থেকে, সকাল 8:10, সময়টা এখনো আমার মনে আছে। তো আমাকে জানানো হয়েছিল যে আপনি পদ্মশ্রী পাবেন, কিন্তু এই সময়টা এখনই ফোকাস করবেন না, এক্সপ্রেস করবেন না পাবলিকলি। এই খবরটা পেয়ে আমি খুব আনন্দিত, আমার পরিবার খুব খুশি, আমার মালদাবাসী এবং সাহিত্য অনুরাগী মানুষ যারা তারাও খুশি হয়েছে। তো এই পুরস্কারের কথা শোনা মানে একটা দায়িত্বও বেড়ে গেছে, পুরস্কার পেলে একটা ইন্সপিরেশন হয়। তো এত বড় পুরস্কার আমি পাবো সেটা আমি ভাবিনি, আর আমার ওই ভাবনার ভেতরেই ছিল না। ওই কর্মণ্যেবাধিকার আসতে মা ফলেষু কদাচন, আমি কর্ম করেছি কিন্তু ফল ঈশ্বর দিয়েছেন আমায়, তাতে আমি খুব খুশি। যেমন সমাজের কাছে, পরিবারের কাছে, দেশ দুনিয়ার কাছে আমি কৃতজ্ঞ এ ব্যাপারে।
0: এত বড় একটি পুরস্কার আপনি যখন পেলেন, তাহলে অবশ্যই আমার মনে হয় মালদাবাসী শুধু নয়, সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছেই গর্বের বিষয়। আমি আপনার থেকে জানতে চাই যে এত বড় পুরস্কার পাওয়া, ঠিক তার আগের জীবন এবং পুরস্কার যখন আপনি পেয়ে গেলেন, তার পরের জীবনের মধ্যে পার্থক্য কতটা লক্ষ্য করতে পারছেন?
1: পুরস্কার পাওয়ার আগে আমার পেশাগত যে জীবন জীবিকা নির্বাহের জন্য যে কর্মটা করতে হতো সেটাও খুব ট্রাবলসাম ছিল, খুব রেসপন্সিবল, সেখানেও মানুষের সেবা করেছি আমি, কিন্তু ওইটা জীবন বাঁচানোর তাগিদে, পরিবার বাঁচানোর তাগিদে কিন্তু সেবা করেছি। কিন্তু পরবর্তীকালে পুরস্কার পাওয়ার পরে কর্ম সেটা একদম নিঃস্বার্থ কর্ম, নিঃস্বার্থ মানে সমাজ চেতনার জন্যে আমার এই লেখনের মাধ্যমে যদি চেতনা চৈতন্য জ্ঞান বৃদ্ধি পায় তাহলে আমার এই কর্মের সার্থকতা। আর পুরস্কার পাওয়ার সঙ্গে সঙ্গে এই দায়িত্বও আমার অনেক বেড়ে গেছে, একদিকে যেমন আনন্দ হয়েছে তেমনি অন্যদিকে দায়িত্বও রয়েছে। এই দুইয়ের মাঝখানে এখন আমি আছি এবং কাজকর্ম করেই চলেছি। আমি 4-5 ঘন্টা ঘুমাই, আর বাকি সময়টা এই লেখার মধ্যেই আমি থাকি, এই নিয়েই আছি।
0: অনবদ্য একটি কথা বললেন যে আপনি 4-5 ঘন্টা ঘুমোন এবং বাদ বাকি সময়টুকু পুরো যে আমাদের দিন এবং রাতের সময় তা সমগ্রভাবে আপনি লেখা, সাহিত্য রচনা এবং কৃতি সৃষ্টি সবকিছুর মধ্যেই নিজের জীবনকে অতিবাহিত করে চলেছেন। আকাশবাণী শিলিগুড়ির স্টুডিওতে আজকে আমরা এতক্ষণ যার সাথে আলাপচারিতায় মেতেছিলাম এবং ঋদ্ধ সমৃদ্ধ হচ্ছিলাম, সেই পদ্মশ্রী অশোক কুমার হালদার মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ যে তিনি আজকে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছিলেন। ঠিক গত সপ্তাহে অর্থাৎ 23 জুন বিকেলবেলা দিল্লির রাষ্ট্রপতি ভবনের গণতন্ত্র মণ্ডপ থেকে যিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন, সেই মালদহের স্বনামধন্য পদ্মশ্রী অশোক কুমার হালদার মহাশয়কে আমাদের আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে।

0: অসংখ্য ধন্যবাদ।
1: নমস্কার।
0: আসলে এরকম একজন মানুষ যার সাথে আমরা কথা বলে এতক্ষণ ধরে মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছিলাম, তার জীবন দর্শন শুনছিলাম এবং তার লেখা সবকিছু, তার জীবনের যে এত ঋদ্ধতা সমৃদ্ধতা সে সকল কিছু আমরা শুনছিলাম। শুনে এই সময় মনে হয় এমন কোনো মানুষের সান্নিধ্যে থাকলে এই সমগ্র বাতাবরণ যেন মধুময় হয়ে যায়।
2: অম মধু বাতাড়িতায়তে মধুক্ষরন্তি সন্ধবহ মাধীর্ণ সন্তোষধি মধুনক্তমুতশশ মধুমত পার্থিবং রজঃ মধুদৌরস্তনঃ পিতা মধুর্মান্ন বনস্পতির মধুমাস্তু সূর্যা মাধীর্গাবো ভবন্তু নঃ। ওম মধু, ওম মধু, ওম মধু। মালদহের স্বনামধন্য সাহিত্যিক পদ্মশ্রী অশোক কুমার হালদার মহাশয় আজ আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন এবং তার সাথে আমরা কথায় আলাপচারিতায় এতক্ষণ মেতে উঠেছিলাম। তবে শ্রোতা বন্ধুরা, ঘড়ির সময় বলছে আজ এখানেই থামতে হবে, প্রথম পর্বের ইতি আমাদের এখানেই টানতে হবে। অবশ্যই আমরা দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্র আপনাদের সাথে ফিরে আসব। আবারও আমরা শুনে নেব পদ্মশ্রী অশোক কুমার হালদারের বিভিন্ন রকম অভিজ্ঞতা এবং কথা, হব আমরা আরও ঋদ্ধ। আজ এ পর্যন্তই নমস্কার।
0: উপস্থাপনায় ছিলাম আমি অনামিকা দেব।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার মধ্যেও ভারত এবছর বিপুল পরিমাণে ফসল উৎপাদন করেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বিভিন্ন অর্থনৈতিক সমস্যার মোকাবিলায় বিমস্টেক গোষ্ঠীর সদস্য রাষ্ট্রগুলির মধ্যে আরও নিবিড় সহযোগিতার ওপর জোর দিয়েছেন। ওড়িশার পুরীতে চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় বিশ্ববিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল প্রথম পরিবেশ বান্ধব হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। পুরুষদের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে কার্ডিফে ভারত ইংল্যান্ডের মুখোমুখি। ইংল্যান্ড টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার মধ্যেও ভারত এবছর 37.6 কোটি খাদ্যশস্য উৎপাদন করেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌহান বলেন, বিজ্ঞানীরা কৃষকদের সঙ্গে একযোগে কাজ করার জন্য সরাসরি মাঠে যাচ্ছেন। ক্ষেত বাঁচাও অভিযানের অঙ্গ হিসেবে 1657টি বৈজ্ঞানিক দল 728টি জেলায় যান। প্রায় 1 কোটি কৃষকের সঙ্গে তারা কাজ করেছেন। এক্ষেত্রে যে জেলাগুলিতে এলনিনোর নেতিবাচক প্রভাবের আশঙ্কা রয়েছে সেগুলিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, সরকার মিশন ICAR 100 অধীনে 100 ইয়াং সায়েন্টিস্ট গ্রাম চ্যালেঞ্জ কর্মসূচি চালু করবে। এই চ্যালেঞ্জ চলাকালীন তরুণ বিজ্ঞানীরা ভবিষ্যতে চাহিদা অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, নির্ভুল কৃষি পদ্ধতি এবং জলবায়ু সহনশীল কৃষিকাজের মতো ক্ষেত্রগুলিতে উদ্ভাবনের লক্ষ্যে জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ নেবেন। এছাড়াও কৃষি মন্ত্রক 100টি জলবায়ু সহনশীল গ্রাম গড়ে তুলবে। এই গ্রামগুলিতে জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত পরিস্থিতিতে সুস্থায়ীভাবে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা হবে। গত 1 বছরে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ICAR 44টি ফসলের ক্ষেত্রে 386টি উন্নত প্রজাতির উদ্ভাবন করেছে। এর মধ্যে 94% জলবায়ু সহনশীল এবং 29টি পুষ্টিগুণ সমৃদ্ধ বায়ো ফর্টিফাইড।
1: এক সাল মে 44 ফসল কি 386 নই কিসমে জিনমে সে 94 ক্লাইমেট রেজিলিয়েন্ট হ্যায় 29 বায়ো ফর্টিফাইড হ্যায় ইয়ে বিকশিত কি হ্যায় বাগবানি কি 117 কিসমে হমনে অলগ অলগ আলনিনো কে প্রভাব কে কারণ অর ওয়েসে ভি জো সংবেদনশীল জিলে উনকে লিয়ে আকস্মিক যোজনা বনাই হ্যায়। আজ মে গর্ব সে কহতা হুঁ ICAR কৃষি পরিবর্তন কা অগ্রদূত বন চুকা হ্যায়।
0: উত্তর পূর্ব ভারতে প্রযুক্তি গবেষণা ও উদ্ভাবনের নতুন পরিকাঠামো গড়ে তোলার কাজে গতি আনতে ত্রিপুরায় একটি এক্সেলেন্ট সেন্টার এবং ইনোভেশন হাব তৈরি করা হচ্ছে। এই কাজের জন্য IIT খড়গপুর, ত্রিপুরা সরকারের তথ্য প্রযুক্তি দফতর এবং সেন রিসার্চ টেকনোলজিস লিমিটেডের মধ্যে ত্রিপাক্ষিক সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভের চুক্তিতে স্বাক্ষর করেন IIT খড়গপুরের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী, সেনরিসা টেকনোলজিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কুমার সাহা এবং ত্রিপুরা সরকারের তথ্য প্রযুক্তি বিভাগের নির্দেশক জিয়া রাগুল গেশান বি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আন্তর্জাতিক স্তরে সরবরাহ ব্যবস্থায় বিঘ্নসহ বিভিন্ন অর্থনৈতিক সমস্যার মোকাবিলায় বিমস্টেক গোষ্ঠীর সদস্য রাষ্ট্রগুলির মধ্যে আরও নিবিড় সহযোগিতার ওপর জোর দিয়েছেন। নতুন দিল্লিতে আজ বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের পঞ্চম বৈঠকে তিনি বলেন, আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার ফলে প্রতিটি দেশ অর্থনৈতিক সংকটের সম্মুখীন। বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা, যৌথ স্বার্থে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আলোচনার মাধ্যমে নানা সমস্যার সমাধানের পথ খুঁজে বের করতে হবে। শ্রী ডোভাল আরও বলেন, বিমস্টেক ভারত মহাসাগরীয় অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় অঞ্চলগুলিকে যুক্ত করেছে। এই অঞ্চলের মোট অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণ প্রায় $5 লক্ষ।
2: BIMSTEC's long-standing goals of regional security, connectivity, capacity building and economic security should continue to drive our collective efforts. For India, BIMSTEC represents our vision of neighborhood first, our commitment to Act East policy and the Mahasagar vision, which stands for mutual and holistic advancement for security and growth across regions.
0: কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, মান নির্ধারণের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে বেঙ্গালুরুতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি একটি সমঝোতাপত্র স্বাক্ষর করবে। এই দেশগুলির জাতীয় মান নির্ধারণকারী সংস্থার প্রধানদের এক বৈঠকের পর তিনি একথা জানান। ওড়িশার পুরীতে অগণিত ভক্ত সমাবেশে চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় মহাপ্রভু জগন্নাথ দেবের বিশ্ববিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। পবিত্র পাহান্ডি বিজে ও ছেঁড়া পাহারা রীতির পর আজ বিকেলে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার তিনটি সুদৃশ্য রথ টানার আনুষ্ঠানিক সূচনা হয়। শঙ্খধ্বনি, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং জয় জগন্নাথ ধ্বনিতে লক্ষ লক্ষ ভক্ত সুবিশাল কাঠের রথগুলি টেনে বড় দাগু ধরে গুর্ণিচা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন। সন্ত্রাসবাদীদের অর্থের যোগান দেওয়া এবং অবৈধ অনুপ্রবেশের একটি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ 13টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ জেলা, হরিয়ানার ফরিদাবাদের বল্লভগড়, উত্তরপ্রদেশের সাহারানপুরের দেওবন্দ, দিল্লি সহ অন্যান্য অঞ্চল। উত্তরপ্রদেশ এটিএস এর দায়ের করা একটি এফআইআর এর ভিত্তিতে এই অভিযান চলছে। ওই এফআইআরে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যারা রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের ভারতে অবৈধ অনুপ্রবেশের সহায়তা, জাল ভারতীয় পরিচয়পত্র তৈরি এবং দেশের বিভিন্ন জায়গায় তাদের পুনর্বাসনে সাহায্য করার কাজে যুক্ত। তল্লাশি চলার সময় পশ্চিমবঙ্গের কালিকাপুরের হারোরা আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম থেকে 40 লক্ষ টাকা নগদ এবং সোনা উদ্ধার হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল হরিয়ানার জিন্দ থেকে জিন্দ ও সোনিপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত সেই সব দেশের তালিকায় যুক্ত হবে যাদের কাছে হাইড্রোজেন চালিত ট্রেন পরিষেবা রয়েছে। এই তালিকায় জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি রয়েছে। পরিবেশ বান্ধব ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 110 কিলোমিটার হওয়ার মতো নকশা করা হলেও আপাতত এটি সর্বোচ্চ ঘন্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। এই হাইড্রোজেন ট্রেনটিতে 10টি কোচ রয়েছে। এটি 3200 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন প্রপালশন ব্যবস্থাপনার মাধ্যমে চলবে। 80তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিকে কেন্দ্র করে এবছরের 15 আগস্ট পর্যন্ত দিল্লির ঐতিহাসিক লালকেল্লা চত্বর জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে। ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণের এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতার মোহনপুর ক্যাম্পাসে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়ের 70 জন শিক্ষার্থীকে নিয়ে শুরু হয়েছে 7 দিনের বিশেষ সামার ক্যাম্প। মেঘনাথ সাহা হলে গতকাল এর উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ক্যাম্পে প্রথম 3 দিনে বিজ্ঞানভিত্তিক আলোচনা, শিক্ষকদের সঙ্গে মতবিনিময় এবং সায়েন্স সিটি পরিদর্শনের আয়োজন করা হয়েছে। এর পরের 4 দিন অংশগ্রহণকারীরা আইজারের অত্যাধুনিক গবেষণাগারে হাতে কলমে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার বিশেষ অভিজ্ঞতা অর্জন করবেন। শ্রী মজুমদার ছাত্রছাত্রীদের নানা বিষয়ে প্রশ্ন করার অভ্যাস করে তুলতে পরামর্শ দেন।
3: Why is the world which can make you the scientist? When you have that capacity or that kind of mindset of asking question why, that will help you to become a scientist. And people like you, you are the brighter students of this country, of Kendriya Vidyalaya. You have been selected on the basis of some criteria, I feel so. And you have the opportunity and I would like to request you, don't make it a burden, enjoy it and keep asking questions.
0: নতুন দিল্লিতে আজ কংগ্রেস সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি সাংবাদিকদের জানান, সংসদে আসন্ন বাদল অধিবেশনে যেসব গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করা হবে সেই বিষয়ে দলের অবস্থান নিয়ে তারা আলোচনা করেছেন। বালুচিস্তানের উপকূলবর্তী জিওয়ানি অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বালুচ ন্যাশনাল মুভমেন্ট BNM গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই সংগঠনের দাবি, পাকিস্তানি কর্তৃপক্ষ স্থানীয় জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার চেষ্টা চালাচ্ছে। মায়ানমার উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে 2টি নৌকাডুবির ঘটনায় 500 জনের বেশি রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, মায়ানমারের নিরাপত্তা বাহিনীর দমননীতির ফলে প্রায় 12 লক্ষ রাষ্ট্রহীন রোহিঙ্গা বাংলাদেশের জনাকীর্ণ শরণার্থী শিবিরগুলিতে আটকা পড়ে রয়েছেন। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিফাইনালে গত রাতে 2-1 গোলে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে দেয়। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে। ইংল্যান্ড টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। ভারত শেষ পাওয়া খবরে 30 ওভারে 3 উইকেট হারিয়ে 168 রান করেছে। এস বাস্টানের প্রথম ম্যাচে ভারত 6 উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ 1-0 এগিয়ে রয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার মধ্যেও ভারত এবছর বিপুল পরিমাণে ফসল উৎপাদন করেছে। ওড়িশার পুরীতে চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় বিশ্ববিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
4: यो प्रसारण हो आकाशवाणी खरसाङको 103.5 मेगाहर्जमा। समय अहिले ठिक बेलुकीको 7:45 भइरहेछ र अबको क्रममा प्रस्तुत छ भुटानी कार्यक्रम।